আকাশবাণী শিলচর, আজ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 9ই আষাঢ় 1948 শতাব্দ, 30শে জুন 2026 খ্রিস্টাব্দ। আজ মঙ্গলবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রচনা থেকে পাঠ শুনবেন।
1: প্রতি মানুষের ভিতরে ভগবান বাস করিতেছেন, সুতরাং মানুষের সহিত মানুষের পরিচয় ভগবানের সহিত মানুষের পরিচয় ঘটিয়া থাকে। একের সহিত অপরের পরিচয় যে এত বড় একটা বিশাল ব্যাপার, তাহা যদি মানুষ জানিত তাহা হইলে একজনের সহিত অপরের পরিচয়কে কখনো জাগতিক মরিমতার দ্বারা কলঙ্কিত করিতে সাহসে হইত না। পরমদেবত নিজেকে প্রকাশিত করিবার জন্য মানুষের রূপ ধরিয়া তোমাদের প্রতিজনের সমক্ষে ক্ষণে ক্ষণে নবকলেবরে আসিয়া দাঁড়াইতেছেন। তোমরা যদি নিঃস্বার্থ হইয়া নিষ্কাম হইয়া ব্যক্তিগত স্বার্থ বুদ্ধির প্রভেদ করিয়া ইহাদের মুখের পানে

আর সাধু লালসা চোখের উপরে ঠুলি বসাইয়া দেয়। নতুবো মানুষের দৃষ্টিকে রুদ্ধ করিতে কে পারে? মানুষ কেবলই মানুষ নহে, তাহার ভিতরে একটা পশুও বাস করে। তাহাকে গলায় দড়ি বাঁধিয়া খোঁটায় আটক করিতে পারিলে এবং একমাত্র প্রয়োজনের সময়ে ছাড়িয়া দিয়া আবার যথাকালে রজ্জুবদ্ধ করিবার ক্ষমতা আসিলে মানুষ প্রকৃত মানুষ হয়। কিন্তু মানুষ আরেক দৃষ্টিতেও কেবলই মানুষ নহে, তাহার ভিতরে পরম দেবতা ঘুমন্ত অবস্থায় বাস করিতেছেন। ইহাও তাহার এক বিচিত্র মহিমা। তিনি সর্বজীবে আছেন, কিন্তু নিদ্রা হইতে জাগিয়ে উঠিয়া বড়া ভয় লইয়া বিশ্বকে আশিস দিবার প্রয়োজনে মনুষ্য দেহকে এক অভাবনীয় কৌলিন্য দিয়াছেন। সেই দেবতার পানে তাকাইয়া নিজেকে মূল্য দাও, সেই দেবতার পানে তাকাইয়া অপর মানুষকে সম্মান কর। ছোট বলিয়া কাহাকেও হেলা করিও না, ক্ষুদ্র বলিয়া কাহাকেও বাদ দিও না। সকল ছোটকে জানিতে দাও, সৎ উদ্দেশ্য লইয়া সৎ সাহস সহকারে নির্ভীক চিত্তে যেই মুহূর্তে তাহারা মিলিত হইবে সেই মুহূর্তে বড়দের অসাধ্য কাজও তাহাদের নিকটে সহজ হইয়া যাইবে। একাকী যে ছোট সকলকে লইয়া সেই হইবে মহৎ। ইহাদের শিক্ষা দাও কেমন করিয়া ইহারা সকলের সহিত মিলিবে। ইহাদের শিক্ষা দাও জৈব স্বভাবের অনুবর্তিতা হেতু যে সকল ভুল ভ্রান্তি অনেক বড় লোকেরা অনেক মহতেরও

0: জীবনরথী রশ্মি ছাড়িয়া দিও না। এমন সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া অমানুষই থাকিয়া যাইবে না, এই সংকল্পে ভর করিয়া চলিও। নিজের ভিতরের দেবত্বকে করো বিকশিত, চারিদিকের প্রতিজনের দেবত্বকে দিব্য সুরভি বিস্তারের দাও সহায়তা।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন রমা মণ্ডল।

জীবনপথে আশা, উৎসাহ এবং বিশ্বাস এই তিনটি সম্পদ পদে পদে তোমার সহায়ক হইবে। কখনো ঘনকৃষ্ণ মেঘমালায় আকাশ ছাইয়া যাইবে, কখনো নবোদিত সূর্যের জ্যোতির্ময় রশ্মিমালায় ব্রহ্মাণ্ড আলোকিত পুলকিত হইবে। তুমি এই দুই অবস্থার মধ্যে নিজেকে লাগাইয়া রাখো মঙ্গলময় শ্রী ভগবানের পরম কল্যাণ অভিপ্রায়ের শুদ্ধ শান্ত সুস্থির সিদ্ধিতে। ভগবানের বিধানকে পূর্ণ করিবার জন্য জীবনের প্রতি পদক্ষেপে প্রস্তুত থাকিও, ইহাই হইবে পরম নিদান। জীবনের লক্ষ্যকে উচ্চে তুলিয়া ধরিও, নিজ হীন প্রবৃত্তির হাতে

আপনারা শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের গানটি গিয়েছেন সুমন কল্যাণপুর।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, আমাদের রাজ্যে কাঁকরোল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। কাঁকরোল গাছ লতানো প্রকৃতির। এই গাছের বিশেষত্ব হল স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে হয় না, তাই বাগানে দুই ধরনের গাছ না থাকলে, পরাগমিলন না হলে ফল হবে না। কাঁকরোল আমাদের রাজ্যে প্রায় সব রকম মাটিতেই চাষ করা যায়, তবে দোআঁশ এঁটেল দোআঁশ মাটি কাঁকরোল চাষের জন্য উপযুক্ত। কাঁকরোল চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু স্থান বেছে নিতে হবে, যেখানে জল জমে থাকে না। ভালো উন্নত মানের কাঁকরোল পেতে বিভিন্ন প্রকারের উন্নত জাত নির্বাচন করতে হবে। এসব উন্নত জাতের ফলগুলো খেতে বেশ সুস্বাদু এবং ফলনও বেশি হয়। কাঁকরোল চাষের জন্য জমিতে চার থেকে পাঁচবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর চাষের জমিতে প্রয়োজনীয় মাপের সারি তৈরি করতে হবে। প্রত্যেক সারিতে চার থেকে পাঁচটি বীজ বপন করলে ভালো। কৃষক বন্ধুরা, কাঁকরোল চাষের জন্য হেক্টর প্রতি তিন থেকে পাঁচ টন পচা গোবর, ১২৫ থেকে ১৫০ কেজি ইউরিয়া, ১০০ থেকে ১২৫ কেজি টিএসপি, ১০০ থেকে ১২৫ কেজি এমওপি, ৮০ থেকে ১০০ কেজি জিপসাম সার প্রয়োগ করতে পারলে ভালো। রোপণের সময় অর্ধেক ইউরিয়া ও অর্ধেক এমওপি এবং অন্যান্য সার মাটিতে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সমান দুই কিস্তি করে গাছের বৃদ্ধি পর্যায়ে একবার এবং ফুল আসার পর প্রয়োগ করতে হবে। বীজ থেকে চারা গজানোর পর কাঁকরোল গাছের জমির নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। জমির মাটি ও গাছের অবস্থা বুঝে সেচ দিতে হবে, তবে এটা খেয়াল রাখতে হবে জমিতে যেন অতিরিক্ত জল না জমে এবং জমলে তা বের করার ব্যবস্থা রাখতে হবে। কাঁকরোলের গাছ ১০ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা হলে এর গোড়ায় একটি করে বাঁশের কঞ্চি বা কাঠি পুঁতে দিতে হবে এবং গাছ ৫০ সেন্টিমিটার লম্বা হলে গাছের জন্য মজবুত করে মাচা তৈরি করে দিতে হবে। কৃষক বন্ধুরা, কাঁকরোলের বিভিন্ন অনিষ্টকারী পোকার মধ্যে জাপ পোকা, মাছি পোকা ও বিছে পোকা উল্লেখযোগ্য।

সকল পোকা গাছের পাতা, ফুল ও ফল নষ্ট করে এবং কচি কাণ্ডের রস শুষে নেয়। গাছে এসব পোকার আক্রমণ বেশি হলে এগুলো দমনের জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করা প্রয়োজন। এছাড়াও কাঁকরোল গাছে বিভিন্ন প্রকার রোগ দেখা যায়, যেমন চারার ঢলে পড়া, পাউডারি মিলভিউ ও মোজাইক। প্রথম দুটি রোগ ছত্রাকজনিত এবং শেষেরটি ভাইরাসজনিত রোগ। এসব রোগের আক্রমণে কচি গাছের গোড়া পচে যায় এবং চারা ঢলে পড়ে মারা যায়। এক্ষেত্রে আক্রান্ত গাছগুলো তুলে মাটিতে পুঁতে বা পুড়িয়ে দিতে হবে। কাঁকরোল হলদেটে সবুজ হলেই সংগ্রহ করা সম্ভব। গাছ রোপণের 1.5 থেকে 2 মাসের মধ্যে কাঁকরোল ফুল দিতে শুরু করে পরাগায়নের 2 সপ্তাহের মধ্যে কাঁকরোল সংগ্রহের জন্য উপযুক্ত হয়।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনলেন লোকগীতি, গেয়েছেন হীরালাল ভৌমিক।

অপর তিনখানি লোকগীতি শুনলেন, গিয়েছেন হীরালাল ভৌমিক, আকাশবাণী শিলচর।

অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্ধনে সকাল 7:20, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40, এছাড়া বেলা 12:30 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:00 আলেখ্য রিমঝিম ঘন বরষে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 কার্তিক কুমারের সেতার বাদন শুনবেন। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবরাজ দাসের বাঁশি বাদন দুপুর 2:00। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00, বেলা 11:00 আধুনিক গান শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী পিন্টু ভট্টাচার্য। আমার কথা অনুষ্ঠানে সুভদ্রা ভট্টাচার্যের নিজের কথা শুনবেন বেলা 11:30। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন দুপুর 2:30। এতে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন নিয়ে বলবেন বিকাশ কান্তিনাথ। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। দুপুর 1:40 লোকগীতি শোনা যাবে হীরালাল ভৌমিকের কণ্ঠে। এছাড়া সীমা পুরকায়স্থ এবং আলপনা দেবের কণ্ঠে লোকগীতি শুনবেন বেলা 11:33। সন্ধ্যে 6:30 শুনবেন লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 30শে জুন 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি।

কেন্দ্রের অনুষ্ঠান আজ 15 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 30 জুন 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। ১৮৫৫ সালে আজকের দিনে সিধু কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। আজকের দিনে 1922 সালে ইংল্যান্ডে রোজেনস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি পড়ে শোনান এবং পশ্চিমের মনীষীরা কবির সৃষ্টির সঙ্গে পরিচিত হন। 1959 সালে আজকের দিনে প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা শিশির কুমার ভাদুড়ির মৃত্যু হয়। এবারে আজকের প্রসঙ্গ। শিশির কুমার ভাদুড়ি হলেন আধুনিক বাংলা থিয়েটারের পথপ্রদর্শক। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নির্দেশক। গিরিশচন্দ্র ঘোষের পর তিনি নাটক থিয়েটারে বাস্তবকে তুলে আনেন। আগে বাংলা নাটকে সেটা হরফ করে বলা হতো, সেট বা মঞ্চসজ্জা বলে কিছু ছিল না। পিছনে পর্দা ঝোলানো থাকত, সামনে চলত অভিনয়। শিশির কুমারই নিয়ে এলেন ত্রিমাত্রিক সেট, আলোর যথাযথ ব্যবহার। 1930 সালে নিউ ইয়র্কের ভ্যান্ডারবিল্টে মঞ্চস্থ হয়েছিল বাংলা নাটক সীতা। আমেরিকার মাটিতে প্রথম বাংলা নাটক, সেটিও শিশির কুমারের অবদান। তিনি বেশ কিছু ইংরেজি নাটকেও অভিনয় করেছেন। চাণক্য ও রঘুবীর চরিত্রে অভিনয় করে শিশির কুমার অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। নাট্যাচার্য গিরিশ কুমার ঘোষ এ ব্যাপারে একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, তিনিও এর প্রশংসা করেছেন। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির জন্ম 1889 সালের 2 অক্টোবর। বাবার নাম হরিদাস ভাদুড়ি, মা কমলে কামিনী। মেদিনীপুরে দাদু কৃষ্ণ কিশোর আচার্যের তত্ত্বাবধানে শুরু হয় শিশু শিশিরের প্রাথমিক পাঠ। রামায়ণ মহাভারত থেকে মাইকেলের কবিতা পাঠ করে শোনাতেন তিনি। দুই মামা দেবকিশোর এবং ফণীন্দ্র কিশোর ছিলেন মেদিনীপুরের নাট্য জগতের প্রতিনিধি। ফলে নাটকের প্রতি শিশির কুমার ভাদুড়ির ভালোবাসার বীজ বপন হয়ে যায় ছেলেবেলাতেই। কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় সেখানেই তিনি প্রথম থিয়েটারে অংশগ্রহণ করেন। মেট্রোপলিটন কলেজে পড়াতেন, কিন্তু 1921 সালে মঞ্চের টানে চাকরি ছেড়ে দেন। সুনীল গাঙ্গুলির উপন্যাস নিঃসঙ্গ সম্রাট অবলম্বনে একই নামে তৈরি যে নাটকটি দেবেশ চক্রবর্তীর নির্দেশনায় 2013 সালে মঞ্চস্থ হয়েছিল এবং পরে এর সিনেমাও হয়, সেটি আসলে শিশির কুমার ভাদুড়িকে নিয়ে। তিনি রবীন্দ্রনাথের স্নেহধন্য। সত্যজিৎ রায় তাকে তার সিনেমায় অভিনয়ের জন্য ডেকেছিলেন। শিশিরবাবু সিনেমা করতে রাজি হননি, বললেন, আমি আমার নাটক নিয়েই ভালো আছি। তবে একসময় শিশির ভাদুড়ি সিনেমাতেও অভিনয় করেছেন। মৃত্যুর কিছুদিন আগে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে, কিন্তু তিনি এই পুরস্কার নিতে অস্বীকার করেন। শিশির কুমার ভাদুড়ি 1959 সালে আজকের মতো 30 জুন তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ প্রয়াণ দিবসে আধুনিক বাংলা নাট্য জগতের পথিকৃতের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।

গল্প পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে। পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখিল ঘর শূন্য। একখানি কাগজে কেবল লেখা আছে, পালাইলাম শ্রী যতীন। অকুড়ানে তোর বর যে পালাইল তাহাকে রাখিতে পারিলি নি বলিয়া কুড়ানির পেনি ধরিয়া নাড়া দিয়া পটল ঘরকন্যার কাজে চলিয়া গেল। কতটা বুঝিতে কুড়ানির একটু সময় গেল। সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি। তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়িয়া আছে। বসন্তের প্রাতঃকালটি স্নিগ্ধ সুন্দর। রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়া ছায়ার সহিত মিশিয়া বারান্দার উপর আসিয়া পড়িয়াছে। কাঠবেড়ালি লেজ পিঠে তুলিয়া ছোটাছুটি করিতেছে এবং সকল পাখি মিলিয়া নানা সুরে গান গাহিয়া তাহাদের বক্তব্য বিষয়ে কিছুতেই শেষ করিতে পারিতেছে না। পৃথিবীর এই কোণটুকুতে এখানিকটা ঘন পল্লব ছায়া এবং রৌদ্ররচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটিয়া উঠিতেছিল। তাহার মাঝখানে ওই বুদ্ধিহীনা বালিকা তাহার জীবনের তাহার চারিদিকের সঙ্গত কোন অর্থ বুঝিয়া উঠিতে পারিতেছিল না। সমস্তই কঠিন প্রহেলিকা। কি হইল, কেন এমন হইল, তারপর এই প্রভাত, এই গৃহ, এই যাহা কিছু সমস্তই এমন একেবারে শূন্য হইয়া গেল কেন? যাহার বুঝিবার সামর্থ্য অল্প তাহাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনা রহস্য গর্ভে কোন প্রদীপ হাতে না দিয়া কিনে নিয়া দিল। জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণীর রাজ্যে এই গাছপালা মৃগ পক্ষীর আত্মবিস্মৃত কলরবের মধ্যে কে তাহাকে আবার টানিয়া তুলিতে পারিবে? পটল ঘরকন্যার কাজ সারিয়া কোণানির সন্ধান লইতে আসিয়া দেখিল সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের খোড়া ধরিয়া মাটিতে পড়িয়া আছে। শূন্য শয্যাটিকে যেন পায়ে ধরিয়া সাথিতেছে। তাহার বুকের ভিতরে যে একটি সুধার পাত্র লুকানো ছিল সেটি যেন শূন্য তার চরণে বৃথাশ্বাসে উপর করিয়া ঢালিয়া দিতেছে। ভূমিতলে পুঞ্জীভূত সেই স্খলিত কেশা লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলিতেছে, লও লও আমাকে লও, ও আমাকে লও। পটল বিস্মিত হইয়া কহিল, ও কি হইতেছে কোড়ানি? কোড়ানি উঠিল না। সে যেমন পড়িয়াছিল তেমনি পড়িয়া রহিল। পটল কাছে আসিয়া তাহাকে স্পর্শ করিতেই সে উচ্ছ্বসিত হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পটল তখন চকিত হইয়া বলিয়া উঠিল, ও পোড়ার মুখে সর্বনাশ করিয়াছিস, মরিয়াছিস। পরগমাকে পটল কোড়ানির অবস্থা জানাইয়া কহিল, এ কি বিপদ ঘটিল, তুমি কি করিতেছিলে, তুমি আমাকে কেন বারণ করিলে না? হরকুমার কহিল, তোমাকে বারণ করা যে আমার কোনো কানে অভ্যাস নাই, বারণ করিবে কি ফল পাওয়া যাইত।

0: বল, তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করিয়া থামাইতে পারো না? আমাকে তুমি এ খেলা খেলিতে দিলি কেন? এই বলিয়া সে ছুটিয়া গিয়া ভূপতিতা বালিকার গলা জড়াইয়া ধরিয়া কহিল, লক্ষ্মী বোনমার, তোর কি বলিবার আছে আমাকে খুলিয়া বল। হায়, কোরানির এমন কি ভাষা আছে যে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়ে বলিতে পারে? শিখটি অনির্বচনীয় বেদনার উপর তাহার সমস্ত বুক দিয়া চাপিয়া পড়িয়াছে। সে বেদনাটা কি? জগতে এমন আর কারো হয় কি না? তাহাকে লোকে কি বলিয়া থাকে কোরানি তাহার কিছুই জানে না। সে কেবল কান্না দিয়ে বলিতে পারে, মনের কথা জানাইবার তাহার আর কোনো উপায় নাই।
1: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। ধেমাজি জেলার বন্যা পরিস্থিতি নিয়ে কাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান পরিস্থিতি উদ্ধার রাজ্যের বর্তমান পরিস্থিতি উদ্ধার কাজ ত্রাণ এবং পুনর্বাসন ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এই সংকটের সময় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ এই খবরই সর্বাধিক গুরুত্ব দিয়েছে বার্তালিপি ও সাময়িক প্রসঙ্গ। বার্তালিপি লিখেছে, বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন শাহ, মুখ্যমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে, অরুণাচলে জল তাণ্ডব ধেমাজিতে। নববার্তা প্রসঙ্গ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, নিজের কেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য বিধায়কদের হাতে আরও বেশি অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিধায়ক স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে 1 কোটি টাকার পরিবর্তে 1.5 কোটি টাকা করা হয়েছে। আগামী 2027-28 অর্থবর্ষ থেকে এই বরাদ্দ আরও বেড়ে দাঁড়াবে 2 কোটি টাকা। অভাবনীয় বন্যার কবলে ধেমাজি, ভেসে গেলেন 3, স্তব্ধ রেল পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে 2 মন্ত্রী। লিড নিউজ যুব সংখ্যের গতি একেবারে উপরে বড় বড় হরফে জানিয়েছে, শ্রীভূমির উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের। জমা জলের সমস্যা মেটাতে বিশেষজ্ঞ দল গঠন করা হবে বললেন মন্ত্রী রায়।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল অতা হাসাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, জানিয়েছে বার্তালিপি নববার্তা প্রসঙ্গ ও গতি। সাময়িক প্রসঙ্গের শিরোনাম, খামেনির শেষকৃত্যে ইরান যাচ্ছেন না মোদী। যুবসংঘের প্রতিবেদন, খামেনির শেষকৃত্যে থাকবে ভারতের প্রতিনিধি দল, ইরান যাচ্ছেন না মোদী। যুবসংঘ পত্রিকার অন্য খবরে রয়েছে, শিলচর পুর নিগমের খসড়া তালিকায় ভোটার 2,69,146 জন। 42 ওয়ার্ডের তথ্য প্রকাশ করে নাম যাচাইয়ের আহ্বান নির্বাচন কমিশনের, 6 জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি দাখিলের সুযোগ। গতি দৈনিক আজ প্রথম পাতায় দিয়েছে, আজ প্রথম হাইলাকান্দিতে অভিভাবক মন্ত্রী কৌশিক, 1 জুলাই থেকে পেট্রোল ডিজেলে প্রত্যাহার বিধি নিষেধ। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতায় ছাপা হয়েছে, রাস্তা খালি করতে কাঁদানি গ্যাস নিরাপত্তা বাহিনীর, মণিপুরে ফের উত্তেজনা, নাগা মহিলাদের অবরোধে থমকাল রসদবাহী কনভয়। দায়িত্ব নিলেন হাইলাকান্দির

জেলা কমিশনার জয় বিকাশ। বার্তালিপিতে ছাপা হয়েছে দিল্লি না ঢাকা, এখন অতীত, ভিসা নিতে উপচে পড়া ভিড় বাংলাদেশিদের। নববার্তা প্রসঙ্গে প্রথম পাতে ছাপা হয়েছে শিলচরে স্পা কাণ্ড, আটক দুই সিকিউরিটি গার্ড, জামিন 27 যুবতীর। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। সম্পাদকীয়তে আজ যুব সংঘ দিয়েছে শিক্ষকের দায়। গতি দৈনিকের আজকের সম্পাদকীয় আবারও যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা। সাময়িক প্রসঙ্গের আজকের এডিটোরিয়াল, বরাকের সমস্যার জট কাটাতে ভালো উদ্যোগ। এদিকে দৈনিক বার্তালিপি আজ সম্পাদকীয়তে দিয়েছে উচ্ছেদী সমাধান। দৈনিক নববার্তা প্রসঙ্গের আজকের সম্পাদকীয় বরাকে কর্মসংস্থান প্রয়োজন। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশ বন্দনা শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা জাতীয় সংবাদ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে। এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: একটু পরে সংবাদ।

বিশেষ বিশেষ খবর হলো, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরচি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়াম জাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আইডিএফ বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডে এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে, এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্টি অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে।

0: দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch was going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে 4 বছরব্যাপী এই পরিকল্পনা। এর ফলে 2030 সালের 30শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। অসমের ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের 57 দিনের অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। 1895 মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ হলে জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে ধেমাজি জেলার বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত ও জলসম্পদ মন্ত্রী সুশান্ত বরগোহাই ধেমাজি জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া সহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে মত বিনিময় করেন। এদিকে বন্যার সময় কাজিরঙ্গা জাতীয় উদ্যানের বন্যজন্তুরা জাতীয় সড়ক দিয়ে পার হওয়ার পরিপ্রেক্ষিতে বন্য জীবজন্তু সুরক্ষার জন্য 37 নম্বর জাতীয় সড়কের অ্যানিমেল করিডোরে অত্যাধুনিক সেন্সর ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সড়কে 40 কিলোমিটারেরও বেশি বেগে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে গত কিছুদিন থেকে ধারাবাহিক বৃষ্টি ভূমিধসের ফলে আসামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। জুনাইর চিলে ও জুনাই নদীর জলে কম করে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। একইভাবে দিখারি নদীর জলে জুনাই অঞ্চলে 15টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রায় 12,000 লোকের জন্য 9টি আশ্রয় শিবির খোলা হয়। এদিকে সিমেন্ট নদীর জলে নদীর উপরে থাকা সেতুর একটি অংশ ভেঙে যাওয়ায় চিলাপথার ও মুখক চেংলকের মধ্যে অনির্দিষ্টকালের জন্য রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। শ্রীভূমি শহরের দীর্ঘদিনে কৃত্রিম বন্যা জমাজলের সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্প বাস্তবায়নের জন্য শহর ও শহরাঞ্চল পরিকল্পনা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে গতকাল জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে রাজ্যের খাদ্য, গণবণ্টন, গ্রাহক পরিক্রমা এবং নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই নির্দেশ দেন। বৈঠকে শ্রীভূমি জেলা শহরাঞ্চলের পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও এসবের সফল রূপায়ণ নিশ্চিত করা ও জনসেবাকে আরও গতিশীল করে তোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মন্ত্রী সিরাই সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সব কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। বৈঠকে জেলা শিক্ষা, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, খাদ্য, গণবণ্টন, লোকনির্মাণ, জনস্বাস্থ্য ও কারিগরি, কৃষি, বিদ্যুৎ, সমাজকল্যাণ, স্বাস্থ্য বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দুই বিধায়ক বিজয় মালাকার, জাকারিয়া আহমেদ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা প্রবীণ পুলিশ সুপার লীনা দোলে, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, পৌরসভা সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী কৌশিক রায় জানান,
1: আজকে আমরা এখানে শ্রীভূমি জেলার আগামী দিনের প্লাডের জন্য কি প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে ডিটেলস আরও আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্টকে নিয়ে আরও আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে এই মাঝপথে আমরা একবার এসে আমরা আবার পর্যালোচনা করব। আমি এবং আমার চতুর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে রাস্তাঘাটের বিষয়ে, এখানে পিডব্লিউডির বিষয়, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ এগুলো এবং পঞ্চায়েতের কাজকর্ম, পৌরসভার কাজকর্ম নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। গত কয়েকদিন আগে বরাক উপত্যকার যে 7টা পৌরসভা, একটা পৌর নিগম, সবাইকে নিয়ে আমরা শিলচরে প্রায় দিনজুড়া সভা করেছিলাম, আর পর্যালোচনা সভা করেছিলাম। এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে এবং উনি যেভাবে আসামকে গড়তে চাইছেন সেই উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রীভূমিকেও এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা করে।
0: শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং জেলার পরিকাঠামো ও নগর উন্নয়ন জনকল্যাণমূলক প্রকল্পের সফল বাস্তবায়নে এবং জনসাধারণের পরিষেবায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্তব্য করেন। ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা

কমিটির উদ্যোগে জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী একথা বলেন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক উপত্যকার উন্নয়নে রাজ্য সরকার গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পের কথা তুলে ধরেন। আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে শিলচর পৌর নিগমের প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত জানানো যাবে। যোগ্য ভোটাররা সংশ্লিষ্ট আধিকারিক বা জেলা প্রশাসনের কার্যালয়ে নির্ধারিত প্রপত্র পূরণ করে বা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। খসড়া ভোটার তালিকা জনসাধারণের দেখার জন্য শিলচর পৌর নিগমের কার্যালয়, সংশ্লিষ্ট পুলিশ থানা সহ সরকারি ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল শিলচর পৌর নিগমের ফটোযুক্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকা শিলচর পৌর নিগমের 42টি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করে প্রস্তুত করা হয়। খসড়া তালিকায় শিলচর পৌর নিগমের ভোটার তালিকায় মোট 2,69,146 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 1,29,109 জন পুরুষ ভোটার, 1,40,026 জন মহিলা ভোটার এবং 11 জন অন্য ক্যাটাগরির ভোটার রয়েছেন। এছাড়া পৌর নিগম এলাকার 42টি ওয়ার্ডে মোট 300টি ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন শ্যামল মিত্র।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন বর্ণালী ভানিয়া বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, সকাল 8:40 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:00 আলেখ্য রিমঝিম ঘন বরষে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 কার্তিক কুমারের সেতার বাদন শুনবেন। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবরাজ দাসের বাঁশি বাদন দুপুর 2:00। হিন্দি ছবির গান বেলা 10:30 এবং বেলা 12:00। বেলা 11:00 আধুনিক গান শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। এছাড়া দুপুর 1:15 আধুনিক গান শোনা যাবে পিন্টু ভট্টাচার্যের পরিবেশনায়। দুপুর 1:40 লোকগীতি শুনবেন হীরালাল ভৌমিকের কণ্ঠে। এছাড়া সীমা পুরকায়স্থ এবং আলপনাদেব লোকগীতির শিল্পী বেলা 11:30। আমার কথা অনুষ্ঠানে সুভদ্র ভট্টাচার্যের নিজের কথা শুনবেন বেলা 11:30। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন দুপুর 2:30। এতে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন নিয়ে বলবেন বিকাশ কান্তিনাথ। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারা বিবরণী শুনবেন খেলার সমাপ্তি পর্যন্ত। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ শুনবেন এবং পরে শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আপনাদের শোনানো হবে।
3: আকাশবাণী সে সমাচার প্রভাত কে সাথ মে মুকেশ কুমার বল। মুখ্য সমাচার। केंद्र सरकार ने 1 जुलाई से पेट्रोल और डीजल की बिक्री और

আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন নজরুল গীতি। প্রথম গানটি গিয়েছেন ফিরোজা বেগম।

0: ইতি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5ই জুলাই 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আগামী 5ই জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 03842-262-779 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী 8ই জুলাই 2026 বুধবার রাত 9:30 ঘোষণাটি শুনলেন।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন বাংলা ছবির গান শুনবেন মৌচাক ছবি থেকে মান্নাদের কণ্ঠে।
3: এবার মোলে সুতো হবো

মজার ছবি থেকে মান্নাদের কণ্ঠে শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। এখন শুনবেন আলেখ্য রিমঝিম ঘন বরষে।

এখন আরম্ভ হচ্ছে একটি সঙ্গীতালেখ্য রিমঝিম ঘন বরসে। রচনা তপন কুমার দাস, সঙ্গীত পরিবেশনে শিল্পী গোষ্ঠী, প্রযোজনা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতালেখ্য রিমঝিম ঘন বরসে।

0: রাজীব হ্যারেটের বোধি দৃষ্টি দর্পণে প্রকৃতি মৃত্যু জীবন নিয়ে ঋতুতে ঋতুতে তার আকাশে বাতাসে সপ্ত রঙের খেলা ষড়ঋতুর বিচিত্র বিনার সুরে সুর মিলিয়ে মানব প্রকৃতিও সুদূরের সাধনায় সুন্দরের আরাধনায় আপনাকে উন্মোচিত করে প্রকৃতির বিচিত্র রঙ্গমঞ্চে ঋতুতে ঋতুতে বৈচিত্র্যের যার শেষ নেই। রুদ্ধ গ্রীষ্মের কঠোর বৈরাগ্য রিক্ত হেমন্তে ধূসর পাণ্ডুরতা মধুমাধবীর বিমূর্ত প্রলাপ এবং সবকিছু ছাপিয়ে শ্যামাশ্রী বর্ষার বিরহ মিলনের সাকুল পালাই রঙ্গমঞ্চে অভিনীত হয়ে চলে। যার কুশীলভ ফুল পাখি তরুলতা কদম্ব কানন মেঘনদীর সজল আকাশ আর বেদনাদীর্ণ মানব হৃদয়
1: রসহীন তপ্ত গ্রীষ্মের দাবদাহিতায় ধরণে যখন ধূসর বাসা তপঃ কৃষা পার্বতীর মতো তখন

তার আর্ত প্রতীক্ষা। ত্রিশহর শ্যামল সুন্দরকে এই ধ্যানমন্ত্রে আহ্বান করে, স্নিগ্ধ সজল নবীন প্রাণের স্পর্শে যে তার সকল শুষ্কতা সকল শূন্যতা ভরিয়ে দেবে, জীবনে নিয়ে আসবে অনন্তের অমৃত প্রসাদ।

ইয়াও ভ্রমে ব্যর্থ হয় না, ব্যর্থ হবার নয়। আকাশে বাতাসে মত্ত মেঘের সারা বিজুলি চমকে নবচেতনার অমূল আলোকে বুঝি যুগান্তরের সংকেত, ধারাসারের উত্তরীয় মাঠে সে সংকেত বাণী বহন করে আসে আশার। প্রিয়া পৃথিবীর প্রীতির প্লাবনে তাপসী ধরিত্রীর সকল বিষণ্ণতা ডুবিয়ে দিতে বহুযুগের ওপার হতে আসে আশার। চিরনবীন চির উচ্ছল চির সজল শ্যামল আশার।

শাল পিয়ালের বন দোলে ওঠে, তমালের কুঞ্জ বিথির ছায়ায় কদম্বের শাখায় শাখায় সে আগমনের বার্তা অঙ্কিত হয়ে যায়। বজ্র মানিক দিয়ে গাঁথা আশার শ্রাবণের পারিজাত মালিকায় সজ্জিত হয়ে ওঠে উৎসব অঙ্গন, বার্তা আসে জোর।

অবরোধ ছিন্ন করে সে আসে সম্রাটের মতো। বৃষ্টিধারার দূত সে বার্তা পৌঁছে দেয় তাপিত পিপাসিত ধরণীর কাছে। চিত্তলোক হয়ে ওঠে সরস সচকিত, ময়ূর মনের নৃত্য আকুল উল্লাসে বলগাহীন। আকাশে বাতাসে আলোকে আঁধারে হৃদয় অনুভবে আজ শুধু বাড়ি ঝরে, বাড়ি ঝরে।

কৃষ্ণের জীবনে বরাভয় হয়ে এসেছে বর্ষা, অসীম আনন্দ লোকে দ্বার গিয়েছে খুলে। শ্রাবণ বাগুনে বিদ্যুৎ চমকিত শিহরিত সপুরি, সেই পরম রসের আবেশে আজ তাই উচ্ছল চঞ্চল।

আতপ্ত প্রাণের মরু তৃষায়, সজল গভীর আশার আশায়, সবরি প্রতীক্ষার আজ হলে অবসান। পরমা প্রাপ্তির প্রসাদে গভীর গম্ভীর দিবস রাজনের সমগ্র চেতনা জুড়ে মানব চিত্ত লোকের অন্তরে রাজচক্রবর্তীর মতোই আজ বর্ষা ঋতুর প্রকাশ। তারি খুশিতে হাসিতে নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সংবৃত অরণ্যে অম্বরে আজ প্রবাহিত পরমা প্রাপ্তির আনন্দধারা।

জীর্ণ পুরাতনকে ধ্বংস করে নবীন প্রাণের পুলকে জীবন পূর্ণ করে দিতে, ঝড়ের রাতে যার চিরভিসার, বন্দিনী বসুন্ধরা যার প্রতীক্ষায় অনন্ত সবরি, ধরা তোলে সেই তো আজ ইন্দ্রলোকের অমৃত বার্তা নিয়ে এসেছে। বর্ণিত বর্ষার বিষামিতায় বাজে আনন্দলোকে রাগিনী, পিপাসিত হৃদয়ে বৃষ্টি ধারা এনেছে অমৃত রসের আশ্বাস। এবার এসেছে সন্ধ্যা, ব্যাকুল বাদল সাজে দিনান্ত বেলায় বর্ষণের অন্তে মুহূর্ত বুঝি সমাগত, ঋতুরঙ্গের বিচিত্র লীলায় কালের মন্দিরা বাজে, বিদায়ের সুর ধ্বনিত হয়ে ওঠে বৃষ্টি ছড়ার বেদনায়, গানের পালা শেষ করে দেবার আকুতি সোচ্চার হয়ে ওঠে বাদল ধারা সারা হবার এই মা।

0: ঘনবরসে সঙ্গীতা লক্ষ্যটি এখানেই শেষ হল। রচনা তপন কুমার দাস, সঙ্গীত পরিবেশনে শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ, শিল্পী নন্দী, মধুমালা দত্ত, সেবা হোর, শুক্লা মজুমদার, দেবাশিস এন্দ, রঞ্জিৎ চৌধুরী, রমন রায়, অসিত দাস, অরুণজ্যোতি সেনগুপ্ত এবং সুনির্মল বিশ্বাস। গ্রন্থনা বশিষ্ঠ শর্মা ও দীপশিখা দাস। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন গণেশ দাস, অমল সরকার, গুরুপ্রসাদ ঘোষ, কুমুদ রঞ্জন সরকার এবং অনুপম চৌধুরী। শব্দ সংযোজনা ও সম্পাদনা স্বস্তিক রঞ্জন সেন, প্রযোজনা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়।
1: এতক্ষণ শুনলেন আলেখ্য রিমঝিম ঘন বরসে, অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5 জুলাই 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আগামী 5 জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 0384226277 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী 8 জুলাই 2026 বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন।
2: বাহ, কি সুন্দর হাতের কাজ!
3: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
4: বিজ্ঞাপন কোথায় দেব?
2: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
4: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
5: না দিদি,

0: সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সেতার বাদন শুনবেন পণ্ডিত কার্তিক কুমারের পরিবেশনায়। প্রথমে রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত কার্তিক কুমারের সেতার বাদন শুনছেন। প্রথমে শুনলেন রাগ আহির ভৈরব, এবারে মিশ্র ভৈরবী রাগে ধুন শুনুন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পণ্ডিত কার্তিক কুমারের পরিবেশনে সেতার বাদন শুনলেন। প্রথমে রাগ আহির ভৈরব, পরে মিশ্র ভৈরবী রাগে ধুন। আকাশবাণী শিলচর।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এখন বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি মহাজন ছবি থেকে, ছবিতে গিয়েছেন আলকা ইয়াগনিক।

কাল ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি ভিঞ্চিদা ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে।

0: সঙ্গীতশিল্পীর কণ্ঠে এতক্ষণ বাংলা ছবির গান শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য।

0: সাজা দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড। তাই প্যানিক করবেন না, পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা,
1: হাই।
3: আরবিআই এই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি ইয়ারিয়া ছবি থেকে কেকের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি ধূপ ছবি থেকে হরিহরন ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি পাপা কেহতে হে ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

0: জান্নাত ছবিতে গাওয়া কেকের এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গান। জটিলেশ্বর মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে প্রথম শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারের শিল্পী শ্রাবন্তী মজুমদার।

রং ভরা একটা কুটুমের কাছে আইবি লতার কুঞ্চি আছে। রং ভরা একটা কুটুমের কাছে আইবি লতার কুঞ্চি আছে।

উপাসে ঝোলানো জালে দেখা যায় মুমিয়া পাখিরা দেখে যায়। উপাসে ঝোলানো জালে দেখা যায় মুমিয়া পাখিরা দেখে যায়। তার পাশে বসে

0: শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 5 জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 03842 26277।

0: টাইম এই নম্বরে, নম্বরটি আবারও বলছি 03842-2627-79 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8ই জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুভদ্রা ভট্টাচার্য।
1: নমস্কার, আমি সুভদ্রা ভট্টাচার্য শিলচর থেকে। আমি ছোটবেলা থেকে আমি শিলচরেই আমার কেটেছে পড়াশোনা এবং এখনও আমি শিলচরেই থাকি। আমি ছোটো থেকে নাচকে খুব ভালোবাসি। আগ্রাতে লোকনৃত্যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই এবং পুনেতে আমি রাষ্ট্রীয় এবং আন্তর্রাষ্ট্রীয় নৃত্য প্রতিযোগিতায় মণিপুরী নৃত্যে প্রথম স্থান অধিকার করি। আমি নৃত্যায়নের, শিলচরের নৃত্যায়নের চন্দন মজুমদারের প্রথম ছাত্রী এবং আমি শান্তিনিকেতনে এসে নাচ শিখে গেছি। আমি আমার রোজগারের প্রথম ধাপ যেটা, এটা আমি কিন্তু নাচের ছাত্রছাত্রীদেরকে নাচ শিখিয়ে আমার জীবনের প্রথম ধাপ, মানে রোজগারের প্রথম ধাপ আমি পার করেছি। এবং পরবর্তীতে আমি রেডিয়েন্ট মডেল HS স্কুল বলে একটি বেসরকারি স্কুলে চাকরি করি এবং তার সাথে একটি কোচিং সেন্টারও আমার আছে। কিন্তু আমি ছোটো থেকেই আমি সবসময় মানে সামাজিক কাজ বা আমি মানে সমাজের জন্য কিছু করার আমার খুব ইচ্ছে ছিল। তাই আমার একটি বান্ধবী তনুশ্রী দত্ত আর আমি মিলে চিন্তাভাবনা করে একটি সংস্থা তৈরি করি। সেই সংস্থাটির নাম রাখি আমরা জননী, কারণ জননী হলো মা এবং মা সর্বদাই কিন্তু দুর্বল সন্তানদের সাথে থাকেন। তাই আমার সংস্থার নামটা আমি জননী রেখেছি এবং জননী প্রতিনিয়ত দুস্থ লোকের সাথে থাকে। এবং আমরা কিন্তু মাত্র 8 জনকে নিয়ে সংস্থাটি শুরু করি, এখন 45 ক্রস করে নিয়েছে। আমরা সদস্যরা যখন যেখানে কেউ অসুবিধাতে থাকে আমরা ছুটে যাই তাদের কাছে। যেমন কিছুদিন আগে শিলচরে কিছু লোকের বাড়ি আগুনে পুড়ে যায়, আমরা কিন্তু যেই খবর পেলাম আমরা ছুটে যাই তাদের কাছে। এবং যদি কোনো, যেমন কিছু বাচ্চা আছে, মেধাবী বাচ্চারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, এটা যদি আমাদের আমরা শুনি তখন আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং গ্রামগঞ্জে গিয়ে দুস্থ লোকেদের পাশে দাঁড়ানোর প্রতিনিয়ত আমাদের চেষ্টা চলে এবং মানে যাতে আগামীতেও আমরা এইভাবে মানে চলতে পারি, এই আশীর্বাদও আমরা সবার কাছে মানে প্রার্থনা করছি এবং প্রতিনিয়ত আমরা সবার পাশে থাকব এই প্রতিজ্ঞাবদ্ধ আমি এবং আমার মানে সংস্থা জননী। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন জননীকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।
0: এবারে লোকগীতি শুনবেন সীমা পুরকায়স্থ ও আলপনা দেবের পরিবেশনায়। প্রথম শিল্পী সীমা পুরকায়স্থ।

0: পরপর দুখানি লোকগীতি শুনলেন আলপনা দেবের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়ে, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোড শেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন।

0: আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি কৃষ্ণা ছবি থেকে উদিত নারায়ণ এবং মধুশ্রীর কণ্ঠে।
1: কভি কভি হামে এক দূসরে কো খোকর ভি তো প্যার কো উঁচা দর্জা দেতে জুদা রেহকর প্যার কি উঁচাইয়ো কো প্রাপ্ত করতে হর প্যার মিলন তো নেই জুদাই ভি তো এক প্যার হ্যায়।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি কার্তিক দা কার্তিক কালীন কার্তিক ছবি থেকে কেকের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি ভূতনাথ ছবি থেকে, হরিহরন ও সুখবিন্দর সিং এর কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি যোধা আকবর ছবি থেকে সনু নিগম ও মধুশির কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন তাল ছবি থেকে অনুরাধা শ্রীরাম, সোনু নিগম ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সুদীপ্তা ভট্টাচার্য ও পঙ্কজ কুমার নাথের পরিবেশনায়। প্রথম শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুদীপ্তা ভট্টাচার্যের পরিবেশনায়, এবারের শিল্পী পঙ্কজ কুমার নাথ।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন পঙ্কজ কুমার নাথ ও সুদীপ্তা ভট্টাচার্যের দ্বৈত পরিবেশনায়।

এই গানটির সঙ্গেই শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারি অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5ই জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচর স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 5ই জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 03842 262779 এই নম্বরে। নম্বরটি আবারও জানিয়ে দেওয়া হচ্ছে 03842 262779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8ই জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9টা বেজে 30 মিনিটে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আধুনিক গান পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাঙ্কে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাঙ্কের সিইও ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल, सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।

0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকেন। এই অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করেই শক্তি অর্জন করে।
1: চার দশক সে অধিক সময় ভারতীয় সেনা মে সেবারত রহনা মেরে জীবন কা সবসে বড়া সৌভাগ্য রহা। ভারতীয় সেনা কিসি এক ব্যক্তি বিশেষ সে নহি বল্কি আপনে সৈনিকোঁ, কমান্ডারোঁ, পূর্ব সৈনিকোঁ, পরিবারজনোঁ ওর দেশবাসিওঁ কে অটুট বিশ্বাস সে শক্তি প্রাপ্ত করতি। সর্বপ্রথম মে ভারতীয় সেনা কে হর সৈনিক শামিল বীরগতি প্রাপ্ত বলিদানিওঁ কো নমন করতা হুঁ।
0: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত চব্বিশে জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত 1719 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধুকানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধুকানু, চাঁদ ভৈরব, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে 28 জুন রাতে ওই বিমান হামলায় 36 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং 3টি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুট আউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে

0: ক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ ১৬ নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ইউরোব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী শিলচর।
2: পুলিশ?
3: মিস সীমা
2: বলুন,
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাব। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: ১,০০,০০০ দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য ৩০,০০০ দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন হিরালাল ভৌমিকের পরিবেশনায়।

0: পরপর চারখানি লোকগীতি শুনলেন হিরণাল ভৌমিকের পরিবেশনায় আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।

আকাশমণি শিলচর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাদন শুনবেন দীপরাজ দাসের পরিবেশনায়।

এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাদন শুনলেন দেবরাজ দাসের পরিবেশনায় আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।

আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এখন বর্ষাকাল চলছে, আর এই বর্ষার সময়ে আমার যেসব বন্ধুরা মাছ চাষ করছেন, তারা যদি সঠিক উপায়ে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে মাছের চাষ করেন, তাহলে কিন্তু তাদের চাষ দ্বিগুণ হয়ে যেতে পারে। অর্থাৎ মাছের যে উৎপাদন, সেটা কিন্তু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা। আর এই যে বর্ষাকালে মাছের চাষ করার সময় কয়েকটা ব্যাপার আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের। তো সেই ব্যাপারগুলো হলো যে বর্ষাকালে মাছের চাষ করার মূল চাবিকাঠি কিন্তু হলো যে আপনারা যে পুকুরে মাছের চাষ করছেন সেই পুকুরের পাড় উঁচু রাখা, তারপর পুকুরের জলের গুণগত মান সেটা নিয়ন্ত্রণ করতে হবে, খুব ভালোভাবে সেটা পর্যবেক্ষণ এবং সেটা দেখে রাখতে হবে, এবং মাছ যেন ভেসে না যায়। অর্থাৎ যখন খুব বেশি বৃষ্টি হবে বা পুকুরের জল যদি উপচে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেই সময়ে পুকুরের জলের সঙ্গে কিন্তু মাছ ও পুকুর থেকে বেরিয়ে যেতে পারে। তো সেই সম্ভাবনাটা যেন না থাকে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে আপনাদের, কারণ বর্ষায় তারপর অতিরিক্ত যদি বৃষ্টি হয় তখন পুকুরের জল অনেক সময় ঘোলাটে হয়ে যায়, এতে কিন্তু জলের অম্লত্ব বেড়ে যায়। তাই আপনারা এই সময়ে কিন্তু পুকুরের জল, অর্থাৎ যে পুকুরে আপনারা মাছের চাষ করছেন সেই পুকুরের জল কিন্তু আপনারা নিয়মিত সেটার পর্যবেক্ষণ আপনারা করবেন, যাতে যে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে কিন্তু সেটা আপনাদের যেন তৎক্ষণাৎ মোকাবিলা করতে পারেন, সেটা আপনাদের ব্যবস্থা রাখতে হবে। আর যে পুকুরে, আগে আমি বলেছি যে আপনারা মাছ চাষ করবেন, সেই পুকুরের পাড় তখন উঁচু করে বেঁধে রাখতে হবে যাতে করে মাছ ভেসে না যেতে পারে। তারপর আপনারা জাল দিয়ে রাখতে পারেন বা বেড়া দিয়ে রাখতে পারেন, যাতে এরকম যদি কোনো আশঙ্কা হয় তাহলে সেটা যেন মাছ যেন পুকুরের ভেতরেই থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করা, সেটাই আর কোনো ব্যাপার নয়। অর্থাৎ যখনই আপনারা জাল দেবেন বা বেড়া দিয়ে রাখবেন তখন পুকুরের জল যদি একটু বেড়েও যায় তাহলে কিন্তু মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না বন্ধুরা। তারপর আরও একটা ব্যাপার যেটা হচ্ছে আগাছা পরিষ্কার রাখা। এই সময় বর্ষাকালে প্রচুর পুকুরের চারপাশে আগাছা বেড়ে যায় অনেক সময়, এবং পুকুরের জলেও দেখবেন অনেক সময় যে নানা ধরনের অপ্রয়োজনীয় যেগুলো লতা বা আগাছা আছে সেগুলো বেড়ে যায়। তো সেগুলো সবসময় পরিষ্কার রাখবেন। আর পুকুরের পাড়ে যদি আগাছা হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় নানা ধরনের ওই আগাছার সঙ্গে নানা ধরনের ক্ষতিকর কিছু কিন্তু ধুয়ে আসতে পারে, তো সেই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে, আগাছা পরিষ্কার রাখতে হবে। আর তারপর বৃষ্টির সময়ে জলের অম্লত্ব যেটা, সেটা ঠিকঠাকভাবে আপনারা নিরূপণ করে রাখবেন যেন মাছের জন্য সেটা ক্ষতিকারক না হয়, যেন মাছের যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন বা যেরকম খাদ্য প্রয়োজন সেগুলো দিয়ে ঠিকঠাকভাবে মাছকে দেখে রাখবেন। তো বন্ধুরা, আমি মাছের মানে বর্ষাকালে মাছের চাষ এ নিয়ে দু চার কথা বললাম, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আজকের অনুষ্ঠান এই নিয়ে। তো এবারে অনুষ্ঠানে আপনারা শুনবেন বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন, এ নিয়ে একটি আলোচনা, আলোচনায় অংশগ্রহণ।

0: করছেন বিকাশ কান্তিনাথ। আশা করছি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং বর্ষাকালে আপনাদের কি করণীয় সেটা আপনারা এই আলোচনা থেকে নিশ্চয়ই জানতে পারবেন।
1: মৎস্য চাষী ভাই ও বোনেরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন। এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন আধিকারিক বিকাশ কান্তিনাথ। আমরা আজকের আলোচনায় আমরা এই সময় অর্থাৎ বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ হয় এবং কিভাবে মাছের চাষ করা যায়, করণীয় কাজ কি কি এবং এই সময়ে মাছ পুকুরে কি কি যত্ন নেওয়া যায়, এ নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমেই জানতে চাইছি যে বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ করা উচিত আমাদের এই অঞ্চলের মৎস্যচাষী ভাইদের?
2: এই বর্ষার সময় মাছ চাষের করণীয় অনেক কাজ আছে, তবে চাষিদের প্রয়োজনে বিভিন্ন রকমের কাজ, এক এক চাষি এক এক রকমের কাজ করেন। যেমন বর্ষার সময় পরিপক্ক পুরুষ ও স্ত্রী মাছকে ইঞ্জেকশন দিয়ে ডিম পাড়ানোর কাজ আছে, তারপর নিষিক্ত ডিম থেকে ডিম্পোনা উৎপাদন করা হয়, তারপর ডিম্পোনা থেকে এই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের চারাপোনা উৎপাদন করার কাজ আছে, আর আছে সমস্ত বছরের যেটা করণীয় সেটা কাজ। কাজে অনেকগুলো কাজ আছে, তো কাজেই চাষির প্রয়োজন ভিত্তিক কাজ আলাদা আলাদা, সব চাষির কাজ এক সমান হয় না।
1: আমাদের এই অঞ্চলে বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ কৃষক মানে মৎস্য চাষিরা করেন?
2: হ্যাঁ, বর্ষার সময় আমাদের এইদিকে যেমন ইন্ডিয়ান মেজর কার্প যেগুলো, রুই, কাতলা, মৃগেল, বাসিল কার্প, গাছ কার্প, কমন কার্প, ওইগুলো তে প্রজননের কাজ মেইন প্রধানত করা হয়। সাধারণত ওইগুলো মাছ নদীতে প্রজনন হয় বা নদীতে ডিম ছাড়ে, কাজে এই পুকুরের জলে তো নদীর স্রোতের পরিবেশটা নেই, সেই জন্য এখানে হরমোন ইঞ্জেকশন দিয়ে পুরুষ ও স্ত্রী দুই মাছকেই হরমোন ইঞ্জেকশন দিয়ে মাছের ডিম পড়ার কাজটা করা হয়। তো ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রথম হচ্ছে ম্যাচিওরড ফিশ হতে হবে, তিন বছর মাছের বয়স। যদি রুই মাছ সাধারণত দুই বছর পরে পরিপক্ক হয়ে যায়, রুই মাছ হলে দুই বছরের ওজনের মাছকে ইঞ্জেকশন দিয়ে কাজ করানো হয়, আর কাতলা মাছ সাধারণত পরিপক্ক হতে তিন বছর লাগে, তো তিন বছর বয়সের মাছকে করা হয়। মৃগেল মাছকে এক বছর বা কমন কার্প যেগুলো এগুলোকে এক বছর মাছকে ইঞ্জেকশন দিয়ে করানো হয়। তো অনেক সময় দেখা গেছে যে ইমেচিওর ফিশ যেগুলো পুরো পরিপক্ক হয় নাই, ওদের ইঞ্জেকশন দিয়ে মাছের পোনা উৎপাদন করা হয়, তো ওইটা মানে মাছের পোনার যেটা গুণমানটা উৎকৃষ্ট মানের হয় না, সেই জন্য উৎকৃষ্ট মানের পোনা উৎপাদন করতে হলে মাছের বয়সের দিকে দৃষ্টি দিতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে মাছকে যে ইঞ্জেকশন দেওয়া হয় ওইটা পিটুইটারি গ্ল্যান্ড, মাছের মাথায় ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে পিটুইটারি, সেই গ্ল্যান্ডকে বলে পিটুইটারি গ্ল্যান্ড। ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন আছে ওইগুলো আমরা সেন্ট্রিফিউজ মেশিনে ওইগুলোকে সেন্ট্রিফিউজ করে ডিস্টিলড ওয়াটারের সাথে করে ওইটা দিয়ে ইঞ্জেকশনের ডোজটা তৈরি করা হয়। তো অনেক সময় দেখা গেছে পিটুইটারি গ্ল্যান্ড যে মাছ থেকে কালেকশন করা হলো সেটা হয়তো ম্যাচিওরড ফিশ না, তো ওই সময় অনেক সময় চাষিবাইদের ভীষণ ক্ষতির সম্ভাবনা থাকে, বা হয়তো তাজা মাছ না, অনেক সময় পুরনো মাছ থেকেও গ্ল্যান্ড কালেকশন করা হয়, তো ওই দিকে চাষিবাড়িতে দৃষ্টি দিতে হবে যে যাতে পরিপক্ক মাছ থেকে এবং তাজা মাছ থেকে গ্ল্যান্ডটা কালেকশন হয়, এই এই দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে ডিম ভালো উৎপাদন পেতে গেলে ডিমের উৎপাদন ভালো হওয়ার জন্য ওই প্রজননক্ষম মাছকে দুই মাস আগে থেকে ওদের পরিচর্যা করতে হয়। যেমন ওদের বিঘা প্রতি পুকুরে 300 কেজি পুরুষ ও স্ত্রী মাছকে রাখতে হবে এবং তাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিন রকমের খাবার দিতে হবে, তখন মাছের শারীরিক বৃদ্ধিটা ভালো হবে। এই এইভাবে করলে মাছ প্রজননের জন্য তৈরি হয়। তারপর প্রজননের ঠিক এক মাস বা 20 দিন আগে পুরুষ ও স্ত্রী মাছকে আলাদা আলাদা রাখতে হবে, পুরুষ মাছকে একটা পুকুরে, স্ত্রী মাছকে আলাদা পুকুরে আলাদা রাখতে হবে, বা পুকুর যদি কম থাকে একই পুকুরের মধ্যে পার্টিশন দিয়ে একদিকে পুরুষ একদিকে স্ত্রী মাছ এইটা রাখতে হবে। আর এই সময় মাছকে চর্বিযুক্ত খাবার বন্ধ করে দিতে হবে, কারণ যদি চর্বিযুক্ত খাবার দেওয়া হয় তখন পেটে মধ্যে চর্বি জমবে, তখন ডিম।

0: গুলো নিষিক্ত হতে অনেক সমস্যার সৃষ্টি হয়। কাজে চর্বিযুক্ত খাবার পুরা বন্ধ করে দিতে হবে এবং পুকুরের তলদেশে যাতে কোনো কাদা মাটি না থাকে, যাতে নিচ থেকে ওরা খাবারটা যাতে না পায়, মানে খাবারটা তখন কম করে দিতে হবে। আর এই সময় স্টকিং ডেন্সিটিটা বাড়িয়ে দিতে হবে, মানে আগে দেওয়া হয়েছিল বিঘা প্রতি 300 কেজি, এখন প্রজননের আগে বিঘা প্রতি 600 কেজি। তো স্টকিং ডেন্সিটি বেশি দেওয়ার কারণ হলো শরীরে যেগুলো চর্বি জমা আছে ওইগুলো সব বেরিয়ে যাবে, কাজে চর্বিমুক্ত হলে তখন প্রজননের সুবিধা হয়। এইগুলো ব্যবস্থা করতে হবে।
1: তো এই যে বললেন ব্রিডিং, মানে ডিমের জন্য ইঞ্জেকশন দিতে হয়, তো ইঞ্জেকশনটা কিভাবে দেবেন? যে মাছ তুলে নিতে হবে মাছ থেকে, পুকুর থেকে?
0: আমি বলছি ইঞ্জেকশনের নিয়ম হলো যেমন একটা সেট, একটা স্ত্রী মাছের জন্য 2টা পুরুষ মাছ লাগবে। অনেক চাষি ভাইদের যেমন ওই যেগুলো হেচারি আছে বা বড় আকারের ওইগুলো তো সম্ভব হয় না, যারা নতুন করে ডিম তোলার কাজ নিয়েছেন ওরা হাপা ব্রিডিং করে। হাপাতে হাপা হলো ঠিক আমাদের ঘরে যেরকম মশারি ব্যবহার করি, ঠিক মশারিটার মতো নিচ দিকটা বন্ধ উপর দিক খোলা। তো ওই হাপাতে পুরুষ আর স্ত্রী মাছকে ইঞ্জেকশন দিয়ে ওই হাপাতে রাখতে হয়। একটা স্ত্রী মাছের জন্য 2টা পুরুষ মাছের দরকার হয়, একটা সেটের কথা বলছি, একটা স্ত্রী মাছের জন্য 2টা পুরুষ। তো একটা স্ত্রী মাছকে 2টা ডোজ ইঞ্জেকশন দিতে হবে। প্রথম ডোজ যেটা সেটা ওর বডি ওয়েটের 2-3 mg আরে 1 kg বডি ওয়েটে ইঞ্জেকশনের ডোজটা দেওয়া হয় ফার্স্ট ইঞ্জেকশন। আর সেকেন্ড ইঞ্জেকশনটা দেওয়া হয় 6 ঘন্টা পর। তখন ওই ফার্স্ট যেটা ইঞ্জেকশন দেওয়া হলো ওইটা ডাবল ডোজ। প্রথমে যদি 2-3 mg 5 kg বডি ওয়েটে দেওয়া হয়, সেকেন্ড ডোজটা হবে 4-6 mg হিসাবে, সেকেন্ড ডোজ আফটার 6 আওয়ার্স 6 ঘন্টা পরে। আর সেকেন্ড ডোজ যখন স্ত্রী মাছকে দেওয়া হবে ওই সময় পুরুষ মাছকে একটা সিঙ্গল ডোজ দিতে হয়, ওইটা ওই 2-3 mg আরে এই পুরুষ মাছকে ইঞ্জেকশনটা দিতে হবে। পুরুষ মাছকে স্ত্রী মাছকে ইঞ্জেকশন দেওয়া হলো, পুরুষ মাছকে ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ওদের প্রজনন হাপাতে রাখা হলো। এখন প্রজনন হাপার মাপ আছে, তো মাপটা হলো যদি 4 কেজি ওজনের মাছকে ইঞ্জেকশন দেওয়া হয় তো প্রজনন হাপার মাপটা হবে দৈর্ঘ্যে 12 ফুট, প্রস্থে 6 ফুট আর উচ্চতায় 6 ফুট। এটা হলো 4 কেজি মাছের ওজনের জন্য হাপাটা। আর 4 কেজি 1.5-4 কেজি যদি হয় তখন হবে দৈর্ঘ্য 8 ফুট, প্রস্থে 4 ফুট আর উচ্চতায় 3 ফুট। আর যদি 1.5 কেজি থেকেও কম হয় তখন 6 ফুট 3 ফুট 3 ফুট। এই হলো প্রজনন হাপার মাপ। এই মাপের মধ্যে ইঞ্জেকশন দিয়ে পুরুষ আর স্ত্রী মাছকে রাখা হলো। ওইটা রাখার পর 8-10 ঘন্টা পর তখন মাছের পুরো ডিমটা ছেড়ে দেবে, স্ত্রী মাছ ডিম ছেড়ে দেবে, পুরুষ মাছ ওর মিল্ট ওইটাও ছেড়ে দিবে। তখন 8-10 ঘন্টা পরে পুরো ডিমটা নিষিক্ত হয়ে গেল, তখন ওই মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে, পুরুষ মাছ স্ত্রী মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে। তখন ডিমগুলো কালেকশন হলো, এই ডিমগুলো তখন হ্যাচিং হাপা, হ্যাচিং মানে ডিম থেকে ফেটে যেটা ডিম্পনা বেরোয় ওইটাকে বলে হ্যাচিং হাপা। তো ওই হ্যাচিং হাপাতে ট্রান্সফার করতে হবে। হ্যাচিং হাপার আবার মাপ আছে, হ্যাচিং হাপাতে 2টা হাপা থাকে, যেমন ব্রিডিং হাপাতে 1টা হাপা থাকে, আর হ্যাচিং হাপাতে 2টা হাপা থাকে, বাইরের 1টা হাপা আর ওইটার ভিতরে আর 1টা হাপা। তো বাইরের হাপাটা হবে মার্কিন কাপড়ের আর ভিতরের যেটা হাপা হবে ওইটা হলো মশারি জালের। তো হেচিং হাপার বাইরের হাপাটার মাপ হবে 6 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট আর ভিতরের হাপাটার মাপ হবে 5 ফুট বাই 2.5 ফুট বাই 2.5 ফুট। এই 2টা হাপার এই ভিতরের হাপাতে ডিমগুলো ছাড়ানো হলো, তারপর থেকে দেখা গেল যে ডিম থেকে যখন ডিমপোনা বেরোবে তখন এই ডিম্পোনাগুলো ওই মশারি জালের যেটা ভিতরের যেটা হাপা ওই দিক দিয়ে বেরিয়ে গিয়ে ওইটা বাইরের হাপাতে চলে আসবে, আর এখানে ভিতরে পড়ে থাকবে শুধু ডিমের খোসাগুলো, খোলস শেল। তখন ওই ভিতরের হাপাটা আগে সরিয়ে ফেলতে হবে, তখন ডিমের শেলগুলো বেরিয়ে গেল আর যেগুলো নতুন ডিম্পোনা বেরোলো ওইগুলো বাইরের হাপাতে থাকবে। তো ওই ডিম্পোনার জন্ম হলো, তো ওই ডিম্পোনার যখন জন্মে হয় তখন ওরা ইয়ক, ওরা ওদের বুকে ইয়ক নিয়ে জন্মগ্রহণ করে। এই ইয়ক হচ্ছে ওদের খাদ্য, 3 দিন ওদের খাবার দিতে হয় না, 3 দিন ওই ইয়ক থেকেই খাবারটা চলবে ওদের শরীরে। এই 3 দিন পর ওই যেটা ডিম্পনা হবে ওইটার নাম হবে স্পন, এটার সাইজ হবে 15 mm 15 mm। এই স্পন জন্ম হলো ফার্স্ট, আর এই স্পনকে আতুর পুকুরে পালন করতে হয় 15 দিন। 15 ডেজ আঁতুড় পুকুরে এটাকে পালন করতে হয়।

0: সেইকাৰণে 15 দিন পালন কৰিলে ওইটা তখন সাইজটা হৈ যাবে 40 mm, 40 mm, তখন ওইটাকে বলে একটু এডভান্স স্টেজ মানে ফ্রাই, 40 mm। তো 40 mm যেটা পোনা যেটা হলো ওইটা রিয়ারিং ট্যাঙ্ক, এই রিয়ারিং ট্যাঙ্কে 1 থেকে 2 মাসের মধ্যে ওদের চাষ করা হয়। তো 1 থেকে 2 মাস পরে ওদের সাইজটা আরও বড় হবে, তখন 40 mm থেকে ওইটা হয়ে যাবে 150 mm, তখন ওইটার সাইজ হবে ফিঙ্গারলিং। আর ওই ফিঙ্গারলিংকে বড় মাছের পুকুরে 10 মাসে চাষ করা হয়। এই হল বিভিন্ন স্টেজ,
1: মানে তাহলে এই যে বিভিন্ন স্টেজ বললেন, এই স্টেজটা মানে একজন যদি বাণিজ্যিকভাবে কেউ মৎস্য চাষ করেন, আমাদের অঞ্চলে অনেকেই করেন, এরা মানে পৃথক পৃথক এগুলো সব পুকুর রাখতে হয়?
0: পুকুর পৃথক পৃথক, পুকুরের প্রস্তুতি আবার আলাদা। যেমন 15 দিনের যেটা করবে ওইটাকে বলবে আতু পুকুর, এটার মাপ হবে ধরুন 200 থেকে 400 বর্গমিটার, ছোট আকারের পুকুর, গভীরতা 1 থেকে 1.5 মিটার। আর যেগুলা এরপরের পুকুরের যেটা মানে রিয়ারিং ট্যাঙ্ক যেটা বলছি, সেটা হবে 400 থেকে 600 বর্গমিটার, আর গভীরতা ম্যাক্সিমাম 1.5 মিটার। এই এই দুইটা পুকুর আলাদা আলাদা, এই দুইটা পুকুরের প্রস্তুতি আবার আলাদা। প্রস্তুতিটা আমি তবুও বলছি, যেমন আতুর পুকুর, আতুর পুকুরের যেটা প্রস্তুতি সেটাতে প্রথমে ইসে করতে হবে ওই 300 কেজি ওই মহুয়া ওয়াল কেক দিতে হবে। এই মহুয়া ওয়াল কেক দিলে পুকুরের জলের যত অবাঞ্ছিত পোকামাকড় ওইগুলো সব মরে যাবে। তারপরে এটা মহুয়া ওয়াল কেক দেওয়ার 4 দিন পরে ওইখানে দিতে হবে যে গোবর দিতে হবে 400 কেজি পার বিঘা, এই হারে দিতে হবে। গোবর দেওয়ার 7 দিন পরে চুন দিতে হবে 220 থেকে 230 কেজি পার বিঘা। তারপরে ওইখানে যদি পোকা বা আগাছা থাকে ওইগুলো সব সরিয়ে ফেলতে হবে। তারপরে এখানে ওই ছোটো যেটা স্পঞ্জ যেটা বললাম ওইখানে স্টক করা যেতে পারে। তো স্পঞ্জ স্টকিংয়ের রেট হলো 1 বিঘা মাপের যদি পুকুর হয় তখন 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ পর্যন্ত মজুদ করা যায়। 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ। আর ওদের ওই 15 দিনে খাবার দিতে হবে। প্রথম 5 দিনে একটা ডোজ আছে, এরপরের 5 দিনে একটু হাইয়ার ডোজ, তারপরে 5 দিন, এই 5 বা 3টা 5 মানে 3টা হিসাবে দিতে হয়। তো প্রথম 5 দিনে দিতে হবে ডেইলি 400 গ্রাম করে, তখন সব সাইজ ছোট থাকে। তারপরে দ্বিতীয় 5 দিনে দিতে হবে 600 গ্রাম, আর তৃতীয় 5 দিনে 800 গ্রাম,
1: মানে বিঘা প্রতি।
0: হ্যাঁ,
1: বিঘা প্রতি,
0: বিঘা প্রতি। তো ওই হলো 15 দিনে খাবার দেওয়া হলো, 15 দিন থেকে ওইগুলো সাইজটা যখন একটু বড় হবে তখন ওইটাকে বলবে ফ্রাই। আর ফ্রাইটাকে এনে ওই রিয়ারিং ট্যাঙ্কে দিতে হবে। রিয়ারিংটা একটু বড় মাপের হয়, যেটা 400 থেকে 600 বর্গমিটার, আর গভীরতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। তো রিয়ারিং ট্যাঙ্কের প্রস্তুতি একইভাবে, ওইখানে গোবর বিঘা প্রতি 600 কেজি দিতে হবে, আর চুন বিঘা প্রতি 40 কেজি দিতে হবে। আর এইখানে ফিডটা যেটা দেওয়া হবে সেটা 70% রাইস ব্রেন, 20% মাস্টার্ড ইল,
1: তুষের রাইস ব্রেন, তুষের, হ্যাঁ হ্যাঁ তুষ,
0: হ্যাঁ হ্যাঁ তুষ, হ্যাঁ, আর 10% ড্রাই ফিশ, আর মিনারেল আর ভিটামিনস, এগুলো দিলে তখন রিয়ারিং ট্যাঙ্কের প্রিপারেশনটা হয়ে গেল। তো রিয়ারিং ট্যাঙ্ক থেকে যেটা পোনা যেটা হবে 150 mm, ধরো 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, ওইটা ওই স্টকিং ট্যাঙ্ক যেটা আমরা 10 মাসের পুকুরে চাষ করা হবে ওইখানে দেওয়া হয়। এইটা হচ্ছে বর্ষার সময় মানে প্রজননের কাজ। আর এছাড়া অনেক চাষিরা তো ওইগুলো প্রজননের রিস্কে যায় না, তারা সমস্ত বছর যেভাবে করে ওইভাবেই করে।
1: তো এই যে বললেন এই যে প্রজনন বা এটা সব ধরনের মাছের ক্ষেত্রেই
0: অবলম্বন করতে হয়?
1: আচ্ছা, তো আমাদের এখানে মাছের মানে বৃদ্ধির ইয়েটা কোন সময়টা, মানে শারীরিক বৃদ্ধিটা কোন সময় হয়?
0: এপ্রিল থেকে শুরু হয়।
1: এপ্রিল থেকে
0: যখন গরম পড়ে, যখন শীত শেষ হয়ে গেলে শীতের সময় তো মাছের জলের টেম্পারেচার কম থাকে, মাছের গ্রোথ হয় না। তো বৃদ্ধি হয়ে যখন ঠান্ডা শেষ হয়ে গরমটা শুরু হয় তখন তো মাছের বৃদ্ধিটা শুরু হয়। তো এখনো মাছের বৃদ্ধির সময়, ভালো সময় এখানে করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে মাছের যেটা একটা ক্লোজ সিজন, এটা সমস্ত ইন্ডিয়াতে সেটা অবজার্ভ করা হয়। এটা 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত, এটা খুব মানে জরুরি কথা। এটা ওই যে ওই সময় যে একটা গর্ভবতী মহিলা মাছ, স্ত্রী মাছ, যেমন 1 কেজি ওজনের একটা গর্ভবতী মাছের ডিম তখন 1 থেকে 1.5 লাখ ডিম ছাড়ে। তো এক থেকে দেড় লাখ যখন ডিম ছাড়লো তো ওইখান থেকে তো পোনা

0: আর না হলে তো 1 লাখ পোনা উৎপাদন হয়। ওই সময় যদি গর্ভবতী মাছকে ধরা হয় তখন ওইটা মানে আইনের বিরোধী, তো ওইসব ক্ষেত্রে ওই সময় গর্ভবতী মাছ বা যেগুলো পোনার জন্ম হলো ছোট ছোট, ওই সময় এই 1 জুলাই পর্যন্ত, 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত ক্লোজ সিজন অবজার্ভ করা, ওইগুলো মাছ তখন ধরা নিষিদ্ধ। অন্যথায় বিভিন্ন ফিশারি অ্যাক্ট মতে ওদের জরিমানার ব্যবস্থা আছে।
1: মানে সময় ডিম, মাছের ডিম হওয়ার সময়, সেই সময়তে মৎস্য চাষীরা এটা ধরবেন না, মাছ বাজারে বিক্রি করবেন না।
0: যেমন ঘোষিত মিল মহল যেগুলো আছে, যেমন বিল টিল আছে, যেমন সনবিল আমরাও দেখেছি, সনবিলে এইরকমের অনেক লিকেল হয় বা বড় বড় বিলে যেগুলো ঘোষিত মিল মহল, ওইগুলোতে এগুলো গর্ভবতী মাছ আর ছোট ছোট জুভেনাইল ফিশগুলা এই সময়ে ধরা নিষিদ্ধ। ওই সময় পরে ধরলে কোনো অসুবিধা নেই, তখন মাছের তো ব্রিডিং হয়ে গেল বা ছোট ছোট পোনাগুলো আর একটু বড় হয়ে গেল, কাজে তখন এটা নিষিদ্ধ।
1: মৎস্য চাষিরা আছেন তো আমাদের অঞ্চলে বৃষ্টিপাত তো একটা হয়, এই সময় ভালো বৃষ্টিপাত হয়, জল যদি বেড়ে যায় যেখানে মৎস্য চাষ করেন, যেখানে মৎস্য পালন করেন, জল বেড়ে গেলে সমস্যা হতে পারে না?
0: জল বেড়ে গেলে সমস্যা, যেগুলো পুকুর বন্যাপ্রবণ এলাকায় আছে, যেমন ফ্লাড এফেক্টেড এরিয়াতে যেগুলো পুকুর আছে, ওইগুলো চাষির ভাইদের খেয়াল রাখতে হবে যে বন্যা আসার আগে ওইগুলো একটু প্রোটেকশন, যাতে পাটটা যদি নিচু থাকে ওইগুলো জালের ভেড়া দিয়ে, যাতে ভিতরে মাছটা বাইরে না যায় আর বাইরে মাছটা যাতে ভিতরে না আসে, ওইটা ব্যবস্থা করতে হবে। আর ওই যদি দেখা যায় বন্যার জলে ডুবে যাওয়া সম্ভব না, তখন মাছগুলোকে বিক্রি করে।
1: এমনিতে যদি বেশি বৃষ্টিপাত হলে তো পুকুরের জলটা বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে কি?
0: যদি পার যদি ঠিক মতো থাকে, পুকুরের যে 4টা এমব্যাংকমেন্ট পার আছে ওইগুলো যদি মজবুত থাকে, যদি পার যদি ভাঙার সম্ভাবনা থাকে না, তখন কোনো অসুবিধা নেই। আর যদি অনেক সময় দেখা গেছে পারগুলো ভেঙে যায়, তো ভেঙে গেলে তো অসুবিধা, পুকুরের মাছগুলো সব ভিড়িয়ে যাবে বা বাইরে মাছগুলো ঢুকে যাবে। অনেক সময় মৎস্যভোগ মাছ আছে, বোয়াল মাছের পোনা, ওইগুলো যদি মাছ চাষের পুকুরে ঢুকে যায় তো হয়তো ক্ষতি হবে। বা ওই পুকুর থেকে যদি গ্রাস কার্প মাছ যদি ফ্লাডের সময় ভিড়িয়ে যায় আর ধান খেতে চলে যায়, তবে সব ধ্বংস করে দেবে, সব ধান গাছ খেয়ে ফেলবে গাছ।
1: আর এই সময়ে বর্ষাকালে মাছের কোন রোগ হওয়ার সম্ভাবনা কি থাকে?
0: হ্যাঁ, রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কালো গুটি দেখা যায়, গিল্লে যেটা মাছের ফুলকা আছে ফুলকা রোগ দেখা যায়, অনেক সময় পচন রোগ দেখা যায়। তবে বর্ষার সময় হয়, তবে খুব কম মাত্রায় হয়, এগুলো এমন কোনো বড় কিছু না।
1: আচ্ছা, রোগ হলে ওরা মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ
0: করতে পারে
1: বা ওরা পরামর্শ পেয়ে দেবেন
0: বা ট্রিটমেন্ট দিতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে বা কমন স্যালাইন ওয়াটার আছে বা কপার সালফেট আছে, ওগুলো 3% জলে ওগুলো 5 থেকে 10 মিনিট ড্রিপ ট্রিটমেন্ট দিলে ওগুলো ঠিক হয়ে যায়। আর দেখা গেছে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইমেচার ছোট ছোট মাছকে ইঞ্জেকশন দিয়ে ব্রিডিং করায়, ওইগুলো আবার ফিশারি অ্যাক্টে ওদের শাস্তির ব্যবস্থা আছে, ওরা যাতে এরকম না করে। আর সেই জন্য ওই ফিশারি ডিপার্টমেন্ট থেকে যারা পোনার ব্যবসা করে ওদের লাইসেন্স নিতে হবে, ফিশারি ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিতে হবে। যারা পোনার ফেরি করে ওরা লাইসেন্স নিতে, ওদের বছরে 50 টাকা হিসাবে একটা ফিজ নেওয়া হয়। আর যারা গ্রোয়ার, যারা পোনা থেকে বড় করে, ওরা লাইসেন্স নিতে, ওদের সমস্ত বছরের ফিজ একটা আছে, ওইটা হলো 500 রুপিস, এটা দিতে হয়। আর যারা হেচারিতে থেকে ডিমের পোনার উৎপাদন করে, ডিমের উৎপাদন করে ডিম থেকে ডিম পোনা বেগুলো, ওদের একটা ফিজ আছে, ওইগুলো 1000 টাকা করে নিতে হয়। তখন ডিপার্টমেন্ট ওইগুলো তদন্ত করে, যদি ঠিক মতো হচ্ছে তখন ওদের লাইসেন্স দেয়, আর না হলে লাইসেন্স দেয় না।
1: তো বিশেষ করে বর্ষাকালে যদি সংক্ষেপে বলেন, এটা করি আমরা শেষ করবো আজকাল, সময় আমাদের কম, পরিসরটা কম, বর্ষাকালে মানে পুকুরের যত্নটা কিভাবে নেবেন যদি সংক্ষেপে বলেন?
0: বর্ষাকালে পুকুরের যত্নটা এইভাবে নিতে হবে, যদি পুকুর জলে ডুবে যায় তখন ওইগুলো আগাছা টাগাছা সব পরিষ্কার করতে হবে। পুকুরে যদি কাদা বালি ঢুকে যদি বা কাদা যদি ঢুকে ওইগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে পুকুরকে সংস্কার,
1: যাতে বাইরের জল না
0: থাকে। তখন পাহাড়গুলো বর্ষার আগেই পাহাড়গুলো ভালো করে মজবুত করতে হবে। আর যদি কেউ মজবুত করেন না, তখন পুকুরে যাতে বাইরে মাছ ঢুকে না বা বেরিয়ে না যায়, তখন জাল দিয়ে ওইগুলো ফেন্সিং দিয়ে এটাকে আটকাতে হবে, ওই ব্যবস্থাটা করতে হবে।
1: মৎস্যচাষী বন্ধুরা, আমরা আজকের আসরে বর্ষাকালে মাছের চাষ এবং পুকুরের যত্ন, এ নিয়ে আমরা অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন আধিকারিক বিকাশ কান্তি নাথের সঙ্গে আলোচনা করলাম, অনেক কিছু জানলাম। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। এ সময়ে আপনাদের করণীয় কী কী কাজ রয়েছে এবং পুকুরের যত্ন কীভাবে নেবেন, এ নিয়ে আপনারা জানলেন আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য।

0: জন্য শ্রীনাথকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ।
2: অনুষ্ঠানে এতক্ষণ বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন এ নিয়ে বিকাশ কান্তি নাথের সঙ্গে শুনলেন আলোচনা। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে শুনবেন একখানি লোকগীতি, শিল্পী পাপিয়া।

একখানি লোকগীতি শুনলেন পাপিয়ার কণ্ঠে। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের সময় কিন্তু এই সঙ্গেই শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও আগামীকাল আমাদের অনুষ্ঠান শুনবেন, এই আশা রেখে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 30 মিনিট 3টে বেজে 30 সেকেন্ড।

আকাশবাড়ি শিলচর। শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: আকাশবাণী শিলচর নুমিদাংরমি পুং মঙ্গ মিনিট মঙ্গা তাকিবা জুন থাকে তারিখ কুন্থ্রা খ্রিস্ট চাহি লিং আনি সুপ্ন কুন্তরুক লাইপাকপ মনিপুরি থরম সন্দোপ হৌচরি থরম সন্দোচরি মিডিয়াম ওয়েব মিটার চহুম হুমফুনিথই দশমিক আহম আনি কিলোহার্স চানিপান কুনিপান আমাদি এফএম মেগাহার্স চামগ আনি দশমিক আহম থরম থামজরি সৈসকলুপ সিঙ্গেরবোন পাংতোপ মখল মথেলগি থরম তাবিরসি
1: সৈসকলুপ সিঙ্গেরবোন নাহারোল সিং পাংতোকজব মখল মথেলগি থরম সিং লবিরসি থরম গি আহানব নাম্বম সরধোন মসান ইজব লাইবাকনিবে ইসেই তামিনরসি

আকাশ বাণী শিলচর ওহেংব মৌবি সান্তনা পও পাজরি হোজিক ধেমাজি থেব ইং ইচাউদ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোন খুঁ মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাগি মফমদ আকুপ পও লোখ্রে সানব আদুদ ইং ইচাউনা সোখলবসম কেন্দ্র মাইকাই পাব সৈদন পিগান হাইন স্বরাষ্ট্রমন্ত্রী থাজব পিখি মুখ্যমন্ত্রী ইথং ইন রেভিনিউ ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী কেশব মহন্ত ওয়াটার রিসোর্সেস মন্ত্রী সুশান্ত বরগোহাইনা ইচাউ নংলিব জিলাসিংগি ফিভম ইয়ংসিনকি লৈনা আওয়াব তারব মিওয়াইসিংগ হকতেংনানা ওয়ারি সানাখ্রে হাইরে আসোমদ ইচাউগি মতমদ কাজিরঙ্গা ন্যাশনেল পার্কদ লৈব সাসিং ন্যাশনেল হাইওয়ে লানথোকতুনা চটকিব ইয়াবগি থাজব লৈবনা হাইরিব লম্বি আদুদ মতমগ চুনব সেন্সর ক্যামেরাসিং পানচিনখ্রে হাইরিব লম্বি আসিদ খোংজেল ইয়াংনা

0: শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

গিবিন গিবিন রেজাবিয়ারও খুরং আর রেজাবাই প্রোগ্রাম থাইরিলি বিরিলি ওদেহে নালাইলাইনু সাইসিনি ক্লাবজমা দোয়াসকাং থা রেজাবাই ইবুহা দিনী রেজায়া সিঙ্কি জারাম বুসানী খুরংহা রেজাবাই খালাইনাও।

রাজায়া মঞ্জু কুমার হাসনু খুরংহার রাজাবাই খালেখা দোয়া খালেন রাজায়া সমীর সুরংসানী খুরংহার রাজাবাই।

ডিমাসা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

তি খামারে সকাল 6:30টায়। লোকগীতি শুনবেন সকাল 6:35 এবং দুপুর 1:40 জগন্নাথ বর্মনের পরিবেশনায়। এছাড়া মিনা খানম লস্কর ও সাবিত্রী পালের পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা 11:30। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অদিতি মহসিন। আধুনিক গান শুনবেন সকাল 8:40 পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুধা দীপাকরের কণ্ঠে সকাল 9:30। বেলা 10:00 বাংলা ছবির গান, গজলের শিল্পী সীমা অনিল সেহগল ও কল্যাণ রায়। বেলা 11:00

0: 15 মিনিটে। সকাল 9টায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুধা দীপাকরের কণ্ঠে সকাল 9:30। বেলা 10টায় বাংলা ছবির গান, গজলের শিল্পী সীমা অনিল সেহগল ও কল্যাণ রায় বেলা 11টায়। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সংহিতা নাগ। সুরের ভেলা অনুষ্ঠানটি শুনবেন বেলা 12:30। দুপুর 2টায় ভজন শুনবেন রীতা দেবের পরিবেশনায়। নজরুল গীতির শিল্পী অঞ্জনা গুপ্ত দুপুর 2:30। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দোতারা বাদন শুনবেন আব্দুল কাদের বড়ভুইয়ার কণ্ঠে। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দোতারা বাদন শুনবেন আব্দুল কাদের বড়ভুইয়ার পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন আশিস তরুপাল। রাত 8টায় কথিকার অনুষ্ঠান, এতে রেলগাড়ির একাল সেকাল নিয়ে বলবেন নির্মল সরকার। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন নাসির আহমেদ খাঁর কণ্ঠে রাত 8:15। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতাঞ্জলি শুনবেন রাত 9:30। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সারিঙ্গি বাদন শুনবেন পণ্ডিত রামনারায়ণের পরিবেশনায় রাত 10টায়। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি শুনবেন এক যে ছিল রাজা ছবি থেকে, শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

শুভ রজনী ছবি থেকে গানখানি শুনলেন মান্নাদের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সংকল্প ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5ই জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। নাক কান গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 5ই জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 2627799 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে 8ই জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 মিনিটে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী শিলচর। এখন লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারা বিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে খেলার সমাপ্তি পর্যন্ত।

0: 3 on the offside, on that is the backward of point. Covers, extra cover. Here's the next delivery, bowled on the off and middle stump, played across the line by Matthews for the fielder at the backward of square to pick it up. There is protection there. And one more run taken to move the score at snail's pace up to 36. As we said, 5 boundaries. That's absolutely really unexpected of a side which is reaching the semi-finals, because if you don't score about 45 plus in the first 6 overs, then certainly you're going to be under trouble. Here is Gardner bowling around the wicket to the left-hander. This time a smashing stroke and straight into the hands or dropped. Goodness me, it was into the hands. And Wall dropped an opportunity. Sanjay, that is absolutely a regulation catch gone down.
1: बहुत ही आसान कैच था, बहुत ही आसान कैच था. ऐसा लगा था कि वो शायद गिरफ्त में आ जाएगा, लेकिन कैसे बाउंड्री लाइन पर खड़े होकर के उसे पूरी तरह से हाथ से छोड़ दिया.
0: That was the inverted cup catch that the Australians are good at. And Joseph gave a wonderful opportunity, and she was almost 5-6 yards inside the fence. As here's the next delivery, by the time the batters have taken a single, and Matthews faces the next one absolutely on the stump line, plays it across the line, and no runs taken. What an opportunity. Both of them have been dropped once, and this was the easiest of all. I'm sure Wall will certainly have to rethink. This should not get expensive. The fifth delivery of the over, Gardner comes in over the wicket, balls in to Matthews. Matthews of the back foot wants to strike on the offside, but then misses the line of the ball completely. Probably that extra little bounce of that ball took the ball over the bat there, and no runs taken. So very good over so far from Ash Gardner. Last delivery, here's the one which is given a bit of a bit, but what a feeling there at point. And once again Wall picks it up, and 37 for the loss of no wicket after 7 overs, just about 2 singles in this over.
2: तुम रिपोर्ट्स लाई हो ना?
3: नहीं, मुझे लगा तुम लाए हो.
2: तुम हो ही भुलक्कड़.
3: भूल बस इतनी है कि तुमसे शादी कर ली.
4: मेरी माँ, जानिए आभा के बारे में.
3: आभा
4: यानी आयुष्मान भारत हेल्थ अकाउंट, जहाँ आप अपने मेडिकल रिकॉर्ड सुरक्षित रख सकते हैं और जब चाहें और जहाँ चाहें ये रिपोर्ट्स दिखा सकते हैं. आभा, सेहत के सफर में आपका हम सफर. आज ही आभा ऐप डाउनलोड करें या डायल करें 1-4-4-7-7.
1: तो निश्चित तौर पर अब तक ऑस्ट्रेलिया की गेंदबाजों का पलड़ा आप कह सकते हैं भारी है.
5: आकाशवाणी खबर पढ़ी रक्तिम भट्टाचार्य. এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত. ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধস প্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে. জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন. ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন. ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে. আসছি বিস্তারিত খবরে. বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে. তিনি বলেন শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত. রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে. তিনি বলেন প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা.
6: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नए उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है. मैं आशा करती हूँ कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे.

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
1: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform, and since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रोक्सीमेटली 39,000 करोड़ का कर लिया है, और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন এফসিআর এর 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসিআই উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, এফসিআর এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশ জুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল

দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফকে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর এফএটিএফ এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের দুই খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দুদিনের উত্তর পূর্বাঞ্চল সফরে আজ আসামে। সাম্প্রতিক বন্যায় রাজ্যের 7টি জেলার 45,000-এরও বেশি লোক ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরাংয়ের গুয়াহাটিতে রাজ্যের জনজাতি পরিক্রমা বিভাগের কাজকর্মের পর্যালোচনা। রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায়ের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথমবার হাইলাকান্দিতে, এবং ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক রাহুল কুমার গুপ্তার আজ কাছাড়ের জেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দুদিনের উত্তর পূর্বাঞ্চল সফরে আজ আসামে আসছেন। তিনি গুয়াহাটিতে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকে আসামে ও এর পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামাঞ্চল, ক্ষেতের জমি এবং পরিকাঠামোর ওপর সাম্প্রতিক বন্যার প্রভাব সম্পর্কে পর্যালোচনা করবেন এবং সাহায্য অভিযানের অগ্রগতির মূল্যায়ন করবেন। এরপর শ্রী চৌহান অরুণাচল প্রদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবেন। এদিকে শ্রী চৌহান আজ হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের কল্পনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন যে সরকার কৃষকদেরকে জমির গুণাগুণ, জমিতে প্রয়োগ করার জন্য উপযুক্ত সারের পরিমাণ সহ বিভিন্ন বিষয় অবগত করাতে একটি মোবাইল অ্যাপ চালু করার প্রয়াস করছে। তিনি জমির উর্বরতা বজায় রাখার জন্য নির্দিষ্ট পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগ করার আহ্বান জানান। তিনি জৈবিক কৃষির জন্য কৃষকদেরকে উৎসাহিত করেন। অরুণাচল প্রদেশের ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যায় আসামের 7টি জেলার 45,000-এরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধেমাজি, লক্ষিমপুর, শোণিতপুর

0: পুর বিশ্বনাথ জেলা সহ লোয়ার আসামের বঙ্গাইগাঁও চিরাং নলবাড়ী সহ মোট সাতটি জেলার 257টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এই বৃষ্টিপাতের ফলে ধেমাজি জেলার জোনাই, চিচিরগাঁও, গোগামুখ ও ধেমাজি রাজস্ব চক্রের 176টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেলাটির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 12,000 লোকের জন্য 9টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। বিশ্বনাথ জেলার হেলেম ও গহপুর রাজস্ব চক্রের 20টি গ্রাম ও লক্ষিমপুর জেলার বিহুপুরিয়া ও শোভনশিরির রাজস্ব চক্রের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরাং আজ কৈনাধারার রাজ্য অতিথিশালায় রাজ্যের জনজাতি পরিক্রমা বিভাগের কাজকর্মের পর্যালোচনা করেন। বৈঠকে সমতল উপজাতি পরিক্রমা মন্ত্রী ডঃ রণোজ পেগু উপস্থিত ছিলেন। বৈঠকে একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে সংবিধানের 275-1 নম্বর অনুচ্ছেদের অধীনে অনুদান, ধরতি আভা জনজাতীয় গ্রাম্য উৎকর্ষ অভিযান এবং প্রধানমন্ত্রী বন্ধন যোজনার অধীনে কার্যসূচি রূপায়ণ সম্পর্কে আলোচনা করা হয়। এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ওরাং প্রকল্পগুলি রূপায়ণের জন্য বিভিন্ন পরামর্শ দেন। মিজোরাম শান্তি ও সুস্থিরতার পরিবেশের মধ্যে বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী পু লান্ডুরবাই প্রকাশ করেছেন। শান্তি চুক্তির 40তম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় মুখ্যমন্ত্রী জনসাধারণকে একটি শান্তিপূর্ণ ও সুস্থির মিজোরাম গড়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে শান্তি ও সুস্থিরতা বহনক্ষম উন্নয়নের অন্যতম শর্ত। সম্প্রতি মিজোরাম দেশের অন্যতম উন্নত রাজ্যগুলির মধ্যে স্থান করে নিয়েছে ও রাজ্যটিতে পর্যটকের আগমনও বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যপাল অবসরপ্রাপ্ত জেনারেল বিজয় কুমার সিং এই দিবস উপলক্ষে বলেন যে মিজোরামের শান্তি ও সুস্থিরতা শুধু গর্বের বিষয় নয় বরং দেশের অন্য রাজ্যগুলির আদর্শ স্বরূপ। আগামী 5 জুলাই অনুষ্ঠেয় অসম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য বিভিন্ন জেলা প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য কাছাড় জেলা প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসন ও অসম লোকসেবা আয়োগের সমন্বয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করে তোলা হয়েছে। পরীক্ষার্থীদের আয়োগের সব নীতি নির্দেশনা মেনে চলতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই অনুযায়ী সব পরীক্ষার্থীদের কিছু সময় আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার মন্ত্রী কৌশিক রায় আজ হাইলাকান্দি সফরে আসেন। এই উপলক্ষে বিজেপির কর্মী সমর্থকরা শ্রী রায়কে স্বাগত জানান। হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাসের নেতৃত্বে এক পদযাত্রারও আয়োজন করা হয়। পরে রবীন্দ্রভবনে জেলা বিজেপি ও বিজেপির বিভিন্ন মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে সম্বর্ধনা জানানো হয়। মন্ত্রী শ্রী রায় তাঁর ভাষণে রাজ্য সরকারের হাইলাকান্দি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক ক্ষেত্রে সরকারের পরিকল্পনা সফলভাবে রূপায়ণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন যে উন্নত ও সমৃদ্ধ হাইলাকান্দি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন,
1: আমরা ডিটেইলস রিভিউ করেছি, বিগত দিনে কি কাজকর্ম হয়েছে, বর্তমানে কি কাজকর্ম হয়েছে, আগামী দিনে কি প্ল্যান আছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সঙ্গে সঙ্গে যদি বন্যা হয় প্রাকৃতিক আমরা বলতে পারবো না, যদি হয় তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে কি প্রস্তুতি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো বিভাগ আছে যেটা কাজের গতি অনেক কম আছে, এই জন্য আগামী দিনে যাতে সবাই মিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে যাতে আসামকে যেভাবে এগিয়ে নিচ্ছেন ঠিক হাইলাকান্দিকে যাতে আমরা এগিয়ে নিতে পারি সেটা আলোচনাও করেছি এবং সবার কাছে আগামী দিনের জন্য সহযোগিতাও চেয়েছি।
0: এরপর শ্রী রায় জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস ও কাটলিছড়া বিধায়ক জুবাইর আলম উপস্থিত ছিলেন। এছাড়া নবনিযুক্ত জেলা আয়ুক্ত জয় বিকাশ, প্রবীণ পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রী রায় জনসাধারণকে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দিতে সব বিভাগকে নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন।

0: ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক রাহুল কুমার গুপ্তা আজ কাছাড়ের জেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 2019 ব্যাচের ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক শ্রী গুপ্তা এর আগে দক্ষিণ শালমারা মানকাছাড়ের জেলা আয়ুক্ত ছিলেন। কাছাড়ের বিদায়ী জেলা আয়ুক্ত আয়ুষ কার্ককে সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা সঞ্চালক পদে বদলি করা হয়েছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারি আহমেদ আজ শ্রীভূমির পল্লীমঙ্গল হাইস্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন। পাশাপাশি বিধায়ক শ্রী আহমেদ বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীকে আগামী 31 জুলাইয়ের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে 2026 সালের শালিধান চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নাম পঞ্জীয়ন করতে অনুরোধ জানিয়েছেন। নাম পঞ্জীয়নের সময় আধার কার্ড, চাষের মাটির নথি, ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে এবং সরকারি মাশুল 100 টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে ই কেওয়াইসি এবং বীমা সম্পন্ন না করলে হিতাধিকারীরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বিশদ বিবরণের জন্য জেলা কৃষি আধিকারিক বা রামকৃষ্ণনগর মহকুমা আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ ভারতীয় সময় অনুযায়ী রাত 10:30 আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। রাত 2:30 ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপের আজ নকআউট পর্যায়ের একটি খেলায় মরক্কো নেদারল্যান্ডকে পেনাল্টির সাহায্যে 3-2 গোলে পরাজিত করেছে। এর সঙ্গে সঙ্গে মরক্কো রাউন্ড অব 16-এ প্রবেশ করেছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় জুলাই মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি 1 কিলো 530 গ্রাম করে আটা বণ্টন করা হবে। জেলার সমবায় সমিতিগুলোকে আগামী 10 জুলাইয়ের মধ্যে আটা সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলায় ধনধান্য কৃষি যোজনার বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পরিকাঠামোর উন্নয়ন এবং কৃষকদের কাছে যোজনার সুফল দ্রুত পৌঁছে দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দুদিনের উত্তর পূর্বাঞ্চল সফরে আজ আসামে। সাম্প্রতিক বন্যায় রাজ্যের 7টি জেলার 45,000-এরও বেশি লোক ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরাংয়ের গুয়াহাটিতে রাজ্যের জনজাতি পরিক্রমা বিভাগের কাজকর্মের পর্যালোচনা। রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায়ের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথমবার হাইলাকান্দিতে এবং ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক রাহুল কুমার গুপ্তার আজ কাছাড়ের জেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: इसके अलावा नेदरलैंड्स को 98 रन से ये स्ट्रोक खेला। वेरहम की गेंद पर कैंपल ने इकलौते रन के लिए एक एक रन आ रहे हैं। कोई बड़ा स्ट्रोक देखने को नहीं मिल रहा है। पाकिस्तान पर 113 रन की शानदार जीत और उसके बाद भारत को उन्होंने पराजित किया। 3.882 का नेट रन रेट था और वो तब था जब ज्यादातर टीमों का नेट रन रेट माइनस में था। 12वें ओवर की आखिरी गेंद वेरहम की अच्छी कसी हुई गेंदबाजी। अब तक 3 डॉट बॉल डाली उन्होंने। रनों का औसत लगातार नीचे जाता हुआ 5.24 पर। तैयार है स्ट्राइक लेने के लिए। फ्लाइट कराने की कोशिश, ड्राइव किया, हालांकि गेंद की एकदम जो टर्न थी उसके नीचे नहीं पहुंची थी, गिल्लियां बिखेरी गई, लेकिन रन यहां पर पूरे हो गए। और इस रन के साथ, हालांकि ऐसा भी लगता है कि शायद बिल्कुल एक रन दिया गया है। 12 ओवर के बाद स्कोर है वेस्ट इंडीज का 63-4।
2: परेशानियों से घिरे हैं, मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
3: वेस्ट इंडीज इन दायर स्ट्रेट्स 63-4 एंड अ स्कोर एट शमल सेज दैट इन द लास्ट 3 ओवर्स 12 runs were made, I'm repeating, 12.